más daño con mi carga y pirle con mela con el ahí más no hombre y pirar su cuchipian churi ya pa' yo ti computer quinta and duque esto pa' enchatar ya dulce কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হোনি সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুন সুবিস্তাং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাওনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট পানি পো জোড়িনছ তাও আমার মনে কই লাগে ডাকে আর তাল নো বেতাল মহিড়ের ফির দুঃখ পাইয়েলা নি ঝুসি আর এ ফোন নম্বর 0215 45 787 98 4 20 35 541 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।